0: Donan kusuha min atrafiha wallahu yahkum la mu'akibat li hukmi wa huwa sari'ul hisab wa qadamak
1: وَقَدْ مَكَرَ الَّذِينَ
0: وَقَدْ مَكَرَ